0: মন্ত্রী নরেন্দ্র মোদী পা কৈছে কি যোগাটো পুরো দুনিয়াতে বেশি পছন্দ হয়ে যায় আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী পা কৈছে কি তাই ফার্স্ট ওয়ার্ল্ড যোগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 আজি ভার্চুয়ালি যোগ লোবল আছে। চ্যাম্পিয়নশিপ আহমেদাবাদ গুজরাটে রাখবল আছে। শ্রী মোদী পা কৈছে কি প্লাটফর্ম পা পুরো দুনিয়াতে যোগা খুশি হওয়া খান মিলাই দিবল আছে। প্রধানমন্ত্রী বা যোগাসনার কারণে গ্লোবাল স্পোর্টিং রোড ম্যাপটি একটা ডর কামিয়াব হিসাবে জানাই কিনা আফসার জর্গা গুড়িয়া খান আর এডিডি ভাগ লওয়া খান লগতে তালাকা উইশেস জানাই দিছে। ইউনো নর্থ মিনিষ্টার অমিত শাহ বা 73rd নর্থ ইস্টার্ন কাউন্সিলক প্লেনারি সেশন শিলং দিয়ে আজি চেয়ার করবলে আছে। ইউনো মিনিষ্টার ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনার আর ভাইস চেয়ারম্যান এনএসি জয়তি রাতিদিয়া এম সেন্টিয়া মিনিষ্টার অফ স্টেট ফর ডোনার ডক্টর সুকান্দা মজুমদার খানবরা অ্যানুয়াল পলিসি ফোরাম দি যোগ লাইগিনা রিজন লাগা উন্নতি এজেন্ডা খান বনাই দিবলে আছে। সব আটটা নর্থ ইস্টার্ন স্টেটস লাগা গভর্নর আর চিফ মিনিষ্টার্স দোসর এনএসি মেম্বার্স আর সিনিয়র অফিসার্স খান সেন্ট্রাল আর স্টেট সরকার খান বা সেশন টি যোগ লোবলে আছে। ইতিয়া একটা রিপোর্ট শুনিবলে পাব।
1: প্ল্যানারি সেশন ডে রিজনাল বিকাশ লাগা দরকার সেক্টরস কারণে বানাই দিয়া চিফ মিনিষ্টার হাই লেভেল টাস্ক ফোর্সেস লাগা কাম দে চর্চা আর বিচার করবলে আছে। এই মিটিং ডোনার মিনিষ্ট্রি লাগা দরকার কাম খান চাই যাবলে আছে। যন্তু দরকার যোজনা আর কার্যক্রম লগত জুড়িয়া নতুন জানকারী খান নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সাবমিট ব্যাংকার্স কনক্লেভ লাগা আউটকামস নজওয়ান উপর ধ্যান রাখিয়া ইনিশিয়েটিভস ট্যুরিজম লজিস্টিক আর রিজন টে ইউনিক সেলিং প্রপোজিশন প্রজেক্টস মিলাই কিনে আছে। প্ল্যানারি সেশন পড়া নর্থ ইস্ট ভিজন প্ল্যান 2047 ওপর টিভি চর্চা করবলে আছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিপিউ রিও পড়া একটা রিপোর্ট হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফটস দিবলে আছে। ইটু আলাভা ট্যুরিজম এগ্রিকালচার আর হর্টিকালচার ইনভেস্টমেন্ট প্রমোশন সেলফ রিলায়েন্স ডে মিল্ক এগস ফিশ আর মিট স্পোর্টস প্রমোশন ইকোনমিক করিডর ডেভেলপমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচার আর কানেক্টিভিটি ওপরতে বি প্রেজেন্টেশন টু রিজন লাগা চিফ মিনিষ্টার্স খান পড়া দিবলে আছে। আসনীয় আকাশবাণী নিউজ কোহিমা।
0: পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল ডিভিশন ডিমাপুর পাঁচদিন স্বাচ গাউন সুরক্ষিত জলবায়ু কেম্পেইনটি বস্তি ফাংশনারিজ কারণে জুন 1 তারিখ পর 5 তারিখ তাক শুরু করেছে। কেম্পেইন থাকা পহিলা দিন দি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026 জাননি দিয়া প্রোগ্রামস রাখিছে। আর সুপ্রিম কোর্ট লগা আদেশ ধানশ্রী বা কহপুতো মেচিফিমা আর নিউল্যান্ড ব্লকসে রাখিছে। ভিলেজ কাউন্সিলস গ্রাম পঞ্চায়েত আর লিড ফাংশনারিজ খান লগতে চারটা নিয়ম দিয়ে ছাপরা আলাগ আলাগ ভাগ করে দি বলে জানাই কিনা সিঙ্গল ইউজ প্লাস্টিক মানা করে দি বলে ছাপরা কান্ড জুইবরা না চলা বলে আর বস্তি কান্ডি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসিড খান ঠিক প্রা চলাই রাখি বলে জানাইছে। প্রোগ্রাম দিয়ে বস্তি মানুষ খান বা ভাগ লইছে। আর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিন লাগা তো 5 তারিখে নিচর নিচু বস্তি দিয়ে মানাবলের কারণে ট্রি সাপ্লিংস গান ভাগ করে দিছে। কাউরি পাঁচটা মরিয়াদে একটা দু চাওয়াল বস্তা দিয়ে ঢালি কেনা এয়ারফিল্ড কলোনি ওখা দিয়ে আলাগ আলাগ জায়গা জুন 3 তারিখ পাই কেনা বিমার লাগা লাগিয়ে করিয়া উপর চিন্তা করে ওখা টাউন কাউন্সিল WTC বা লোকে লোকে ইনভেস্টিগেশন শুরু করেছে। অফিসিয়ালস পর কেছে কি চারটা মরিয়াদ একটা কালভার্ট সামনে দিয়ে থাকিছে আর দোসরা দু কলোনি ফিডর দিয়ে আলাগ জায়গা দিয়ে থাকিছে। ঘটনা দিয়ে নিন্দা করে WTC চেয়ারম্যান মিয়ন্থং কি কন বা কৈছে কি গাউরি মরিয়া খান ঠিক নিয়ম পর ডিসপোজ না করিয়া কারণে আফ্রিকান সোয়াইন ফিভার ESF তো ফিলাই আছে। তাই ESF রক্ষা বলে জাননি দি বলে আর ঠিক ডিসপোজাল প্রটোকলস তো সময় সময় দিয়ে কন্ডাক্ট করে বলে কয়েছে। শ্রী কে কন বা জানাই দিছে কি কাউন্সিল বা ইনভেস্টিগেশন শুরু করব আর জিম্মিত মানুষ লগতে WTC দিয়ে 2-3 ফিটর দিয়ে রিপোর্ট করি বলে জানাই কিনা ইডো নামানিয়া খিলাফি কারা একশন দিয়ে ট্রেড পারমিট ক্যান্সেল করে দিয়া হব বলে মিলাই কিনা জানাইছে। একই সময় দিয়ে ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন ইয়ানপিন কি কন বা জানাই দিছে কি মরিয়া গাউরি লাগা স্যাম্পল তো ল্যাবরেটরি টেস্টিং কারণে পঠাব। অফিসিয়ালস পর গাউরি মালিক খান লগতে ডিসপোজাল লাগা ঠিক তারিখা মানি বলে আর ESF ফিলাই থাকি আর রক্ষা বলে সাল্লাহ দি বলে অনুরোধ দিয়েছে। আর ENMA ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা ডানবস্কো জব প্লেসমেন্ট নেটওয়ার্ক ইন্ডিয়া ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস আর রিজনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কহিমার লগত মিলাই কিনা একটা জব ফেয়ার তো ডানবস্কো কলেজ কহিমা দিয়ে জুন 6 তারিখ জর্গা করবল আছে। ফেয়ার পর 1000 ওপর ভেকেন্সিস আলাগ আলাগ সেক্টরস দিয়ে রাখি কিনা 20টা ওপর রিক্রুটার্স পর রোজগার সুবিধা তো নাগাল্যান্ড ইন্ডিয়া আর বিদেশ দিয়ে দিবলে আছে। গভর্নর নাগাল্যান্ড নান্দ কিশোর যাদব পর চিফ গেস্ট হিসাবে ইভেন্টটি খোলাই দিবলে আছে। রোজগার সুবিধা তো এডুকেশন এভিয়েশন কনস্ট্রাকশন হসপিটাল

আমি খালনগর লিসনার ইয়েতে হলংকি দিরন আরং অরুণাচল প্রদেশ ইটানাগারবরা দানু ইংটি তাই বি কানা হনি কিনা এনজয় করে আছো কিনা লিখি দিয়েছে। থ্যাংক ইউ সো মাছ দানু ইংটি, গুড মর্নিং, আর শুনি কিনা এনজয় করে থাকবি, আর মেসেজ লিখি কিনা পড়াই দিয়ার কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে। ইয়াতে আমি খালনগর লিসনার রুকুবলে মেথাবরা কই আছে, ইফ উই হ্যাভ মানি ইন আওয়ার পকেট উই ফরগেট ইভেন দ্য হিট অর রেইনস কই কিনা তাই পরে লিখি না পড়াই দিয়েছে। গুড মর্নিং রুকুবলে মেথা অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ ফর ব্রিঙ্গিং আ স্মাইল অন মাই ফেস। আর ওয়েল, আপনি কিমান পয়সা থাকিছে খুলিবি পানি দে নহলিবি গরম দে ইটু নিচিনা নাপিরা বলে কারণে কই দিয়েছে, অল্প হুঁশিয়ার করে না থাকি বলে কারণে বি কই দিয়েছে। ওকে, এনিওয়ে দ্যাট ইজ নট অনলি ফর রুকুবলে মেথা, হলিবি আমি খান সব কারণে একটা তাইবা লিখিনা পতাই দিয়েছে। থ্যাংক ইউ সো মাছ রুকুবলে মেথা। সাব্বাস রেঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ মধ্যপ্রদেশ প্রাবি কানা শুনি কিনা এনজয় করে আছে কিনা লিখি দিয়েছে, থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন টু আস। আর আপনি কান সবই ভালবরা শুনি কিনা এনজয় করবো কারণে কই দিয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, ইয়াতে আমি খান সব মিলি কিনা শুনি হব একটা রোমান্স আর সেলিব্রেশন লাগা গীত রয় ফিল্মরা অরিজিৎ সিং আর অতিথি সিং শর্মা ওয়াস্তে, মিউজিক দিছে আমল মালিক, লিরিক্স কুমার, শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালাগালসনা দুর্গেশ নাকানপুরি বন্দনা ভাবনা পিন্তু কুলু কুসুমবাই পাপু দিব্যাংশ সুরজ কুমার ডাকসে সুরজ ভর্মা ঋষভ খানক ভাবনা ভর্মা প্রেমলাল ভর্মা নিকেশ ধর্মেন্দ্র আর মমতাপাই ভর্মা তাইখান সবই কানাহুনি কিনা এনজয় করেছে কিনা লিখি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ এন্ড ফ্যামিলি মেম্বার্স ফর রাইটিং ইন টু আস ভেরি বিউটিফুল মর্নিং টু ইউ এস ওয়েল আর প্রোগ্রাম কথম দাদা শুনি কিনা এনজয় করব কারণে কই দিয়েছে। আর মাই ডিয়ার ফ্রেন্ডস এটা কোন কোন টিউন ইন করে কিনা আছে আপনি খান আমি খান আজি লাগা প্লে লিস্ট কেন লাগে আছে নহলিবে মন দে ভাবনা একটা সব লিসনার্স খান শেয়ার করব মন আসলে আপনি খান সবই শেয়ার করব পারিব। ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কই দিয়েছে 9436805333 তাতে আপনি কানি এফ এম স্পেস এফ টাইপ করে কিনা আপনি এখানে লাগা মেসেজ লিখে কিনা পতাই দিব পারিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কানি একটা ইমান ভাল গীত একটা শুনিয়াব

তুম মেলে ফিল্ম রা নিরজ শ্রীতার অবস্থায় মিউজিক দিছে প্রীতম, লিরিক্স কুমার সাইদ কাত্রি। শুনে কিনা এনজয় করবি নিরজ শ্রীতার আর প্রীতম লাগা অবস্থায়। দিস ফিল্ম ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য মুম্বাই ফ্লাডস অফ 2025। আর দ্য ফিল্ম সাউন্ড ট্র্যাক বিকেম হিউজলি পপুলার, স্পেশালি টাইটেল ট্র্যাক তো বেশি পপুলার থাকি আছে, আমি এখানে সবই মিলি কিনা শুনি যাব। অ্যান্ড ইট রিমাইন্ডস আস হাউ স্পেশাল ইট ইজ ওয়েন টু হার্টস ফাইন্ড ইচ আদার।

in. আমি খালনাগালদেশনার পালিপাথার বা পেরেন হানসি হানরিকেন দীপম্বি দেবজিয়ানকা হানসিপি আর আর্চিলেন হানসিপি তাইখান সবই আজিলাকা শো হুনে কিনা কানা হুনে কিনা এনজয় করে কোনো লিখি দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান কোন কোন লিখি দিয়েছে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে একটু খুশি বা লাগার নট দেয় উই উইল লিসন টু আপনার সং একটা আর্কো প্রাব মুখার্জি লাগা সিঙ্গার অর কম্পোজার তাহে কম্পোজ করে লাগা একটা ইমান একটা সিম্পল ইয়াত ডিপলি ইমোশনাল সং আমি এখানে একটা শুনি হব বেরিলি কি বরফি ফিল্মরা মিউজিক আর লিরিক্স দিছে আর্কো প্রাব মুখার্জি শুনে কিনা এনজয় করবি

0: পালাক রাস্তা বাবি যাব পারব। একটা আছে টিসিপি টু রাজু পয়েন্ট, দুসরা হব বক্স কাটিং টু এনএইচ এ কে টু সেন্সাস পয়েন্ট, তিসরা আছে ফুলবাড়ি টু খুচিয়াজিয়া গ্রাউন্ড টু রাজু পয়েন্ট। আর মহানিয়াতে রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট লা রাস্তা চাইছিলে নর্থ আর সাউথ ইত দুইটা দিবি ইতিহারে তো ট্রাফিক তো ঠিকঠাক আছে মানে মডারেট আছে। আর তাদের আলাক রাস্তা একটা বাবে আপনি যাব পারব, ইত্যাদ হব সেন্সাস পয়েন্ট টু এনএইচ এ কে। আর হাইস্কুল জাংশন টু সেন্সাস পয়েন্ট তাদের ফানি তো ট্রাফিক তো হালকা আছে নর্থ আর সাউথ দিবি। আর মান এনএইচ এ কে জাংশন বা সেন্সাস পয়েন্ট ইত রাস্তা চাইছি হলে তাতে বি ইতিয়া কারণে তো ট্রাফিক তো হালকা আছে নর্থ আর সাউথ দুইটা দিবি। তো ইত থাকিছে মহল্লা এগারো বাজিলা ট্রাফিক জানকারী কহিমা টাউন কারণে আছে ইত। আর আগলা জানকারী তো আপনার শুনবলে পাব এগারো বাজি আদাতে, আর এই দিয়া হব এফ এম ট্রাগোপেন 103 মেগাহার্টজ পৰা। আর জুরিনা থাকিবি মহল্লাতে কি কারণে ইতিয়া আপনার শুনবলে পাব উইমেন টাইম প্রোগ্রাম। আর আজি উইমেন টাইম তো আপনার শুনব গানা উইমেন ইন মিউজিক লাগা।
1: Those who build the nation with their hard work and pride, ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
2: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
1: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security. Over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
2: ESIC, 75 years of standing by every worker, every single day.
3: ESIC, chinta se mukti.
4: FM Dragoban
3: 103 megahertz.
4: News, music and entertainment.
3: This is FM Dragoban
4: FM 103 megahertz.

0: That was beautiful apnihan bishi balra tativi balra bajai dishe aro apnihan lyrics na which apnihan ganan kriya gede balra ku dishe samjaina then it has really touched our heart mangi bishi like close capture kri na rakshe mala listeners aro especially mui giwi thank you so much for singing this lovely and soulful song na to agi din diwi apnihan gana do inya he agi capture kri guna jawa lage listeners kan viewers kan sabki thank you so much
1: moi gana eta ro kri diwo itu la gana to bola magala awa ama baba kan to o কি কাম করিলে বি গানা ভাড়া না গানা করি কিনে কাম করব গুরু বি রুখে তখন জঙ্গল দে না হই গুরু রুখে টাইম দে গানা বি করি কিনে গুরু খান গে কথা করি এনা না এনেকা গুরু খান মাতি কিনে জমা করি কিনে বং করব এনা গানা কি খান জঙ্গল দে না করি থাকে তখন এটুলা গুরু রুখে লাগানা এটা করে দিব
2: ভালো

0: আচ্ছা, থ্যাংক ইউ। এটা গুরু
1: নমস্তে।
0: গুরু রুখিয়া লাগা না আছে রে,
1: এটি তো
0: ও চঙ্গল দে না।
1: জঙ্গল দে না তো এটি পুইলালা সে পুইলালা মনে হয় না
0: হ্যাঁ হ্যাঁ, পয়লা মনে ফোর ফাদার্স
1: ঠিক
0: কানে এনাগা
1: সে কাম করে দেন হলি সব দিন হলি
0: এনা
1: এক্সপ্রেস
0: কা
1: করে
0: তো আজি কালি তাবি তাকা কালচারাল ফক সং গান হারিয়া নাই কিতাবে না হারিবে তো করে কপিস জ করিবি কাছে তো করে
2: তো স্পেশালি ইতি আপনি লিরিক্স খান কই থাইছ না ইট হ্যাজ এ মিনিং ইনিয়া তো ইতিয়া সে ফক সংস খান বি আছে তো পুইলা হানলা দে সাইসি গুলি তো তাহানলা স্টোরিস বি থাকি নইলে তাহানা খিসা হান বি থাকি যায় তো তাহানলা এক্সপিরিয়েন্স খানলা বি গালা বি থাকি যায় না তো এই তো ফক মিউজিক খানলা এই তো ওপরে অল্প আপনি কুই দিবি না আমি খান লিসনার্স খান গিয়ে তাহলে এক্সপিরিয়েন্স খান না গানা দে
0: তাইখান তো গানা দে তাইখানলা ফিলিংস তো এক্সপ্রেস করে গানা দে কথা করে লাইক ডেইলি লাইফ তে তাইখানলা ওয়ার্ক লাভ ও রিলেশনশিপ এভরিথিং এনে সিদ্ধা একজনকে কবলে স্মরণ থাকিলে বি গানা দে কই দিয়ে এনে গাইছে
2: ভেরি ইজি এক্সপ্রেস করে
0: যাই কিনে ফেনুরেল টিভি এনে গানা গানা করে কিনে ইটু ডেড বডি
2: আচ্ছা
0: চাই কিনে তাহলে ফেনারেল চাইলে বি কান্না করে কিনে কান দিয়ালা এটু নহয় কিনে না
2: আচ্ছা
0: কিনে তাকে আলা মন তো খাং করে কিনে কান্না করে কই থাকে এটু মান মরিয়ালা অতি কিনা
2: আচ্ছা
0: যাবি হব আর হ্যাপি থাকি লিবি এস আই সে দে উইল এক্সপ্রেস দিয়ার সরোস সাফারস অর অ্যাসপাইরেশনস from the folk song
2: kiman sundur na puila la mona hando tan la worries tan la sadness tan happiness na tan itu gana ra he express kriya da na really itu man sub ke ekta banai na rakhe na gana ka it's very true asa se memorable yadgar experiences kan share kri divina apni han ko de gana kri she kinya thaki she experience kan noi le apni han laga audience kan ra kinya compliment pai she ki thaki she chai memories can be thakibo apni hanna bidhan dela any express ko parwa apni han
0: by meeting mo kan ganna kuru le ja time te by meeting different people
2: okay,
0: from all corners of the world no?
2: acha
0: it will be she khushi ekta ase
2: okay
0: tai kan mo kan ganna kuru le bishi khushi pai even if they don't know the lyrics of our song they enjoy the melodies
2: okay
0: aru mo kan like instrument kan to unique ase folk song kan to unique ase to tai kan it will be she khushi pai
2: bishi
0: khushi pai aru ene memorable একটা বি মক্সিম মানে একটা ফ্যামিলি দে উঠাইছে না এইটার কারণে গানার প্র্যাকটিস করিয়া খান আমার বাবার লগ প্র্যাকটিস করব এনে করিয়া টাইম দে বিং এ ফ্যামিলি উই ওয়েল প্র্যাকটিসিং অলসো সামটাইমস দেয়ার লটস অফ মেমোরিজ লাইক লাফটার অর different feelings
2: now okay.
0: I kind of miss those days
2: okay.
0: Because those days will never come back to us again because
3: we have five sisters
2: so apni dujne kun dangor ase
0: okay it family in ekta মাইকি আছে তো এতিয়া তো সবই শাদী হয়েছে তো দোস ডেজ তো বেশি মেমোরেবল আছে তো শাদী নহই কেনে সব দে একটা ফ্যামিলি দে এনেকা থাকে তো না এটা গানে বেশি মেমোরেবল
2: তো আপনি হান ফাইভ সিস্টার সিকলো দে গানা কই না
0: হই হই
2: সব গানা দ্যাটস গ্রেট
0: মোকাম্বি টাইমই নলা না মানে মোকাঙ্গে মাতি দিবি কি লো টাইম তো অ্যাডজাস্ট করুলে না পারে হইছে এতিয়া তো আলা কালা কইছে না চুকুরি টাইম দি নিছে না নহই হইছে না
2: এটা কারণে
0: কি দেওয়া চারজন তিনজন দুইজন এনা হই না
2: তো একবার গ্যাদারিং তো পাঁচজন মিলিয়ে না পারিছেন না গানা

0: अशें
1: हाँ
0: नाहोने कितें बाबा तूं पैंगिणी चर्च ते बी अलग अलग चर्च हो जशें त्या दिवसा दिवनी न्हय
1: हाँ
0: ना बसती बी अलग अलग अशी हली बी मुखांला चर्च ना मेन चर्च
1: हाँ
0: मुखान ब्रदप करूला चर्च तू ताते तो इतिया बी की कॉन्सर्ट खान थागिले मुखान की मत ये ना आरो इतिया बा
1: ओके
0: इतिया जागिने
1: ইনফ্লুয়েন্স কৰিবলৈ পাৰি আছে নাই ফক মিউজিক খান ৰ এতিয়া নতুন মডাৰ্ণ চংছ খান দে না এইটোকে ইনফ্লুয়েঞ্চ কৰিবলৈ পাৰি আছে নাই ফক মিউজিক খান দ
0: ফক মিউজিক তে তো বেশি রিচ আছে তো মখান দা হারমোনিজ তো না ফক সং তো বেশি রিচ আছে এটু কারণে ইট বিকেম দ্য মেইন পার্ট
1: ওকে
0: অফ দ্য মেনি রক এন্ড পপ সংস অলসো
1: আচ্ছা
0: লাইক ফক সং তে তো স্টোরি টেলিং বেশি থাকে
1: হ্যাঁ
0: তো এটু পারা লিসনার্স খান বি লিরিক্স খান শুনি কেনে এনকারেজ করিব
1: কে কে
0: তাইকে এনকারেজ করিব ফর এক্সাম্পল লাইক সাম সংস লাইক ফিউশন টাইপ খান ফক জাজ অর লাইক ইম্প্রোভাইজেশন অন ট্রেডিশনাল মেলোডিজ অর সে কান্ট্রি সংস ইত্যু খান না সব বি অলপ অলপ কানেকশন ফক সং লব না
1: তো বেশি ইম্প্যাক্ট করে আছে, বেশি ইনফ্লুয়েন্স করে আছে, হয়
0: এনে
1: হয়
0: কবি
1: হয়
0: করেছে মই কান না
1: ও
0: ধরব না
1: ওকে ওকে
0: হয়
1: ওকে
0: উইথ তাতি ইন বিটুইন দিয়ে সব না
1: ও
0: হয় এনে আমি বেশি করেছি
1: আচ্ছা
0: হয়
1: তো এনি
0: এনে কবি
1: তাটি হান বাজানে
0: ফিউশন
1: মডার্ন
0: টাইপ না
1: মিক্স না
0: হয়
1: গানা হান
0: মিক্স
1: দা
0: হয়
1: ওকে
0: হয়
1: ওকে ওকে মান এটু বি ভাল
0: হয়
1: আছে তো তো
0: হয়
1: এটু এটু কুশলে দা ফোক মিউজিক তো কোলে বেশি ইনফ্লুয়েন্স করে পারে আছে
0: হয়েছে
1: না
0: আছে হয়েছে
1: এন্ড
0: আছে
1: দেন ইটস ব্রিঙ্গিং আপ ভেরি ভাল মিক্সচার গানা না
0: হয়
1: ভাল
0: হয়
1: রিমিক্স করে
0: আছে
1: নাবি
0: আছে
1: না তো আপনি লা আপনি হান লাগা ইনি এটা ডিসকাশন দিয়ে আছে সো আপনি হান লা ভাবনার হিসাবটি তো ফোক গানা কিনেগা করি না ফিউচার জেনারেশন খানে প্রিজার্ভ করলে পারিব না
0: হয় হয় আজিকালি তো টেকনোলজি বেশি হাই হয়েছে তো অডিও খান ভিডিও রেকর্ডিংস খান করে কেনে রাখিবলে পারিব আর নট অনলি রেকর্ডিং বাট অলসো ইন্টারভিউস উইথ দ্য আর্টিস্ট সাপোর্ট দেম অ্যান্ড আস অ্যাবাউট দিয়ার স্টোরিজ অলসো দিয়ার কালচারাল কন্টেক্সট অফ দ্য মিউজিক অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট দে ইউজ
1: তো তো আপনি হান সে ফেস্টিভ্যাল নহিলে বি ইভেন্ট খান দিবি ভাগ ল হানলা বি থাকিব তো এইটো পরে বি কই দিবি না
0: So through music, we have got so much opportunity to travel here and there,
1: ওকে ওকে
0: as mentioned. India, the states, almost all the states, they jaise. Aru international world music, they we jaise like Indonesia, Bangkok.
1: ওকে ওকে
0: Sometimes we, mokhan sob jawale na parele bi. Two, three members will go, no? Representing our group.
1: Okay.
0: But generally, it's we are presenting the whole Nagaland, no? Like
1: Okay,
0: Hong
1: that's
0: Kong,
1: great.
0: Germany, like that. Not all. Mokhan sob na jai lebi. Mokhan la bitor te duijon tinjon ena ekine jai jai because condition na mokhan sob bi time to ekin hoy do na
1: hoy do
0: na hoy jai.
1: এতিয়া মহান প্ৰগ্ৰাম অলমষ্ট অন্তিম দে হেৰি যা আছে আপুনি সেনেকে কথা কৈ না ফক মিউজিক খান দিবি বেছি জানকাৰী পাইছে না এইটো এইখিনি প্ৰিজাৰ্ভ কৰিব লাগে এইটো দিবি জানিব পাইছে তো আপুনি হেন স্পেচিয়েলি আপুনি হেন লগা গ্ৰুপলা নাম কৈ দিছ না এইটো ওপৰতে অলপ মহানকৈ জনাই দিবি না সে কালচাৰেল ভাইব্ৰেণ্ট কৈ থৈছোঁ না এইটো ওপৰতে কেতিয়া ফৰ্ম হৈছে আৰু কেনিয়া ষ্টাৰ্ট কৰিছে এইটো ওপৰতে অলপ মাল নিচিনাৰ খানকে জানিবলৈ দিবি না প্লিজ
0: মই কান্দো 2000তে ফৰ্ম হৈছে কোৱা নিচিনা মই কান্দো 5 জন আছে মই কান্দা গ্ৰুপতে
1: অ'কে অ'কে
0: আৰু আমাৰ বাবা পাৰা মই কানকে শিকাই কিনে এতিয়া তাক ফক চংটো
1: তো আপনি হানি তো 5 জন তো নিজের দিদি বুনি আনে আছেন না সো দ্যাটস মান সুন্দর একটা নাম আমি আনা অ্যান্ড দেন উইথ এটু এটু দিস না বাবা ওকে ওকে সো
0: হয় হয়
1: সো আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক ইউর প্যারেন্ট ওকে এটু বাই নোয়িং দ্যাট না দ্যাট হান রাইট টু গ্রুপ টু ফর্ম করিছে আর আপনি হান ইমান সাকসেসফুল হই না যা আছে আর আজি মাল লিসনার্স খান বি আপনি হানি শুনবলে পাইছে মই hunule pa she we are very happy
2: to apni han se man especially man listeners kan se dan kun man the folk tunes kan the interest hai wo na and then they might be having so many things to do na mainde no liwe kitaba da inya babi jae na man important bi no hoy ne ye ena bi babi han bi thage do man han to idu han ge aro kun interest hai ki ase aro cultural heritage ke na kinya age lui jawo lage idu han de apni han la word of encouragement ku di bina listeners kan ge
0: Okay, to all our wonderful listeners, thank you for being here with us today. And aji moi mokhan la culture to preserve kuribi enega mani ase. As they are not only a musical pieces, but it's a vital repositories of our cultural heritage. Folk song de mokhan cultural heritage bi pavo, community identity bi pavo. Itu karne itu preserve kuribi. Aru by appreciating our folk songs, we gain a deeper understanding of the evolution of music itself also.
1: Very true.
0: So the next time when you hear our folk tunes, listen closely, not just listen the melodies, but also hearing the notes and words. You also get to hear the echoes of the generation, the whispers of the history. So itu beauty to embrace kurikene, the stories of the folk songs, itu kan durikene. Makala forefathers kan ba forefathers kan la knowledge kan bi pavi enega ita koi dishe
3: and now ne itu to mokan to nagaland to angami tribe ekla no hoy many different tribes in nagaland and all our traditional cultural tribe as it na
1: itu
3: karne ejun la tribe la traditional culture itu kan folk song and music and kiki will be itu kan respect group aro itu kan preserve group
4: listeners asha ase aji maiki manulaga program ni kina khushi paise tune in kura karne thank you
5: welcome tribal band
6: 103 megahertz
5: news music and entertainment FM 103 megahertz
7: Good morning Etiani DSA Ekarobajia Talaga real time traffic updates Mongolabra BHQ junction de jalaka heavy traffic taki ase BHQ junction ba Mongola de ahia laga light traffic taki ase etu laga alternate route apni kan jalaba mona sukule all ministers hill jail colony jalaba paribo BHQ junction ba major junction de jalaka moderate traffic thaki ase major junction ba BHQ junction de uthia laga light traffic thaki ase itu laga twitter alternate route thaki ase paramedical model ig aru lady miles road disbicket par raju point de jalaga moderate traffic thaki ase raju point par disbicket de ahia laga light traffic thaki ase etu laga alternate route tinda thaki ase disbicket raju point box cutting and check census point bulbari kuchuze local ground raju point pra census point te ja laga light traffic thaki ase census point pra raju point te uthia laga heavy traffic thaki ase etu laga ekta alternate route thaki ase census point to nhk High school junction pra census point de jalaga moderate traffic thaki ase census point pra high school junction de ahia laga light traffic thaki ase itu laga twitter alternate route thaki ase Bilekraham road dps aru high school junction d model road nhk junction pra census point de cha aru hatuita bi light traffic thaki ase to my dear friends itu thaki che ekarobajia thalaga real time traffic updates aru bitu laga next real time traffic updates ani dia hobo parobajide to apni kan sobi seat belt lagai kina helmet lagai kina traffic laga sob niyom mani kina apni kan sobi chalabole karne koi diyese
5: FM Tribal Band
6: 103 megahertz
5: news music and entertainment
6: FM
5: 103 megahertz
8: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
9: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
8: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security. Over 165 hospitals, seamless

0: online services and a legacy built on trust.
1: ESIC, 75 years of standing by every worker, every single day.
2: ESIC, chinta se mukti.
3: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Once again, apni khan sabke program day swagat kori ase. Live phone in program, Hindi film songs, FM Tragoban Akashvani Kohima, 103 MHz de. Apni khan laga host, aro dost, RJ Timjan logale. My dear friends, it is studio clock day, 11:36, 22 seconds hui ase. And we are delighted to have your company as we bring you a wonderful blend of melody, memories, aro entertainment. So, my dear friends, whether you are at home, in the office, traveling, or simply relaxing, let the magic of Bollywood music brighten your day today. Itia line khuli kina ase apni kani call korbo paribo ami khala phone number hotai nishna ase 0370 2243036. Our ekbar phone number koi diye ase 0370 2243036. Apni kani call korina apni khala laga request song mangibo paribo ami khala the first caller thaki ase. Hello.
4: Hello.
3: Hello, who is calling?
4: Morning.
3: Yes, good morning. Baikun Munda.
4: Oh, hey, kinikase.
3: Bhala se apni kinikase.
4: Hello?
3: Hello, apni kinikase.
4: What are the bhala se? Apni kinikase.
3: Ekdam bhala se. Rajibi apni first lucky caller tha kiya se.
4: Oh, hey.
3: Program is soccer. Oh, hey.
4: Last time they call question kare bolna. Land pai jaye. Yaar, ji,
3: আপনি লাগা কল পয়লা লাগিছে এতিয়া কব কোন গীত শুনিব মন যায় আছে আজি
4: লাগা নাম থাকিছে
3: কব
4: আরে
3: বাপা ইয়ে দিল কিউ একটা আছে রুক যা মেরে ঝাইলা দু আর কিসি সে মুঝে প্যার হো গয়া একটা আছে মিলতা না প্যার জো তেরা চালি কা ইয়ে জান মেরে চেহারা তোমারা কিতনা হ্যায় প্যারা ভয় তো মিলতা না প্যার জো দে রা এটু প্লে করে দিব না কুমার সানা আর সাতনা সার কাম লাগা বসতে না
4: আজি তো কুহিমা দেখে কথা কিছু হইতা
3: আজি কুহিমা দে ওয়েদার অলপ গরম গরম থাকি আছে আর তাদি বি কিনি গাছে
4: মানে
3: একদম খবর ভাল একটা আছে
4: নহয়
3: ঠান্ডা ঠান্ডা হয়ে যাব রাইট
4: শুনি
3: চাবি আর পা নাই গেলে আপনি কোয়া নিচিন মোবাইল এপ শুনবো রাইট আপনি মানে এফ এম লাগা নাপাব লোকাল প্রোগ্রাম বিলাক রিলে করে পাব হ্যাঁ মানে দেখান টাইলেক লাগা দে আপনি রিলে করব পারিব

0: Well, my dear friends, আমি এখন লগতে নেক্সট কলার থেকে আছে। হ্যালো।
1: ও হ্যালো।
0: হ্যালো, কোন কো আছে?
1: ও মই বালে বিথার কারবেন হলো পড়া কইছিল সিকারি রং পারে।
0: ওকে, সিকারি রং পার প্রোগ্রাম সেট করে আছে আর আজি কাম করে আছে।
1: আজি মই ফার্নিচার কাম করে আছে আর রান্না দিয়েছে এতিয়ারে।
0: আচ্ছা, ফার্নিচার কাম করে আছে। ওকে, ভালো আছে। আপনি অকলে না মানু লগরে?
1: মানু আছে দে, মই লগরে আছে যে রান্না আর রান্না কাম আছে।
0: আচ্ছা, ঠিক আছে। আৰু কব কোনটো
1: গীতটো মানে কিবা আছে নেকি? হেল' ব্ৰাদাৰ আছে নেকি?
0: ফিল্ম লগা নাম কব?
1: হেল' ব্ৰাদাৰ।
0: হেল' ব্ৰাদাৰ, ইয়েছ, মই চাই আছে। হেল' ব্ৰাদাৰ আছে, কোনটো গীত?
1: মই কম আৰু লাইভ ৰুনিং প্ৰগ্ৰামটো সোমবাৰ ৰাতি 4:30 পৰা থাকে, মৰবাৰী থাকে, হলে দি কিলে দিয়া নাই, ময়ো এইকেইদিনটো ফোন কৰা নাই, মই তেনেকাই কৈছো। সেইকাৰণে মানে মানুহ শান্তি কাৰণেতো লাইভ ৰুনিং প্ৰগ্ৰামে বহুত শান্তি হয়তো মানুহকেইটা যে।
0: আচ্ছা,
1: সেইকাৰণে মই কৈছিলে আৰু দেই, বোলে মই সিহঁতৰ মোকে ফোন কৰিলে মই কম আৰু সিহঁতৰ ফালে দি। যদি ফোন লাগিলে মই কম স্যার আৰু বাইদেউহঁতৰ কেনেকৈ কৈছিলো মই।
0: ঠিক আছে, আপুনি কৈছে, ভাল লাগিছে। আৰু আপোনাৰ কাৰণ কাৰণেহে আপুনি খান এইটো নিচিনা লাইভ ফৰ্নিং প্ৰগ্ৰাম বেছি আনি দি আছে, তো আপুনি খান চবেই ইয়াতে মানে হিচা লৈ কিনে আপুনি খান চবেই খুচি ভাল লগা খবৰ পাই আছে। থেংক ইউ ছ' মাছ ফৰ দেট। তো আপুনি খান চবেই সতাই শুনি থাকিব আৰু ক'ব কোন কোন নাম ল'ব মন আছে।
1: কোন কোন মানে একদম এইটো যোগেন্দ্ৰ ছাৰ যে ৰংটি, ভাইকু মুণ্ডা, ৰমেশ পত্ৰ, কন্দন ৰংফাৰ, ৰকুবিলি মিঠা আৰু এই অঞ্জলি মুস্তাৰী, কোন কোন নাম আছে চব হৰি গল, মইতো লিখা নাই তো।
0: আচ্ছা, ঠিক আছে, হৈ যাব।
1: আচ্ছা, আপুনি যে এইটোৱে কৈছো দেই ছাৰ।
0: অ'কে, ঠিক আছে, থেংক ইউ ছ' মাচ। ইয়া কাৰ্টুন তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আমি খান লগা লিচনে শিখাটি রং পাওয়ার তাই রিকোয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব। হ্যালো ব্রাদার ফিল্ম রা সোনু নিকাম, জসপিন্দর নারুলা আর কমল খান অবস্থায়। মিউজিক দিস ইজ সাজিদ আর ওয়াজিদ, লিরিক্স সাজু সাথাকার শর্মা, শুনে কিনা এনজয় করবি।

সবকে এডুকি ডেডিকেট করে দিয়েছে, শুনে কিনা এনজয় করবি। আর আপনি খান কোন কোন কল করেছে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে, কোন লাগা কল লাগি আনে নেক্সট টাইম যে হলি কল করবি, আর আপনি খান কল বি লাগি বলে লাগা ভাবনা দেয়, আমি খান সবই প্রার্থনা রাখি থাকবো। আর আপনি খান সবই হ্যাভ এ গ্রেট আওয়ার্স অ্যাহেড।

খুন্দিবি পাওয়ার টিলার পর খুন্দিব পারে নহলে বি নিজের হাত লই ফারুয়া খান লই গিনে খুন্দিবলে পারে খুন্দিয়া পাছতে ভাল পারা মিহিন করে গিনে লেভেল করিবলে লাগে কুবি রুপিব কারণে ডাইরেক্ট সিট না রুপি গিনে সিট বেট একটা সুরু করে আহে সবসে ভাল আছে ইটু সিট বেট খান তো কিমান ডাঙর মাটি লই গিনে করিবলে আছে ইটু উপরে বি আছে কিন্তু 1 মিটার উইথ আর 4 to 5 মিটার লেন্থ এনেকা হয়ে গিনে 30 সেন্টিমিটার এবভ সয়েল লেভেল ইটু অলপ উঁচা করে গিনে রাখিয়া পাছতে বিজন খান হালি রাখিবলে পারে কি কি রুপিছে গলে বি সময় আর বিজন দিয়া রেট ইটু বি জানিব লাগে দরকার থাকে ইটু নিচিনা কবি রুপিব কারণে এর্লি সিজন খান তো সিট রেট তো 500 গ্রাম 1 হেক্টর মাটিতে জুড়ি যাব পারে মিট নহলে বি লেট সিজন খান তো 400 গ্রাম তো 1 হেক্টর মাটি কারণে জুড়ি যায় সময় একটা লই গেলে কি কি রুপিয়ে কোয়া নিচিনা এর্লি সিজন লাগা কবি জাতি খান তো মিট জুন পারা লই গেলে জুলাই তাক রুপি বলে পারে মিট সিজনতে আগস্ট মিটতে নহলে বি সেপ্টেম্বর ইমান তাক বি রুপি যাব পারে একটা আছে লেট সিজন কারণে হলেতো অক্টোবর আর নভেম্বর মহিনাতে বিজন খান জুলি যাব পারে পইলা কোয়া নিচিনা সিট বেট নহলে বি নার্সারি রেস করিয়া ইটুহে ভাল আছে কোয়া নিচিনা কবি রুপি যাব কারণে তালাগা নার্সারি তো ভাল পারা আর বি যতন করব লাগে দরকার হয় মাটি তো ভাল পারা মিহিন করিবি খুন্দি গেনে আর তার পাছতে ফার্ম ইয়ার্ড মেনিউর কই থাকা মল পুচি গেনে থাকা নহলে বি কম্পোস্ট ইটু খান সিট বেট নার্সারিতে দিবলে পারা বিজন খান দিয়া আগেতে এটু কাম করিব লাগিয়া দরকার আছে বিজন খান আনি গেলে মাটিতে দিয়া আগেতে ক্যাপ্টান নহলে বি থিরাম 2.5 গ্রাম লই গেলে 1 কেজি বিজনকে ট্রিট করিয়া পাছতে হে হালিছে বোলে তাতে মাটি ভিতরতে বিজন যা সময়তে ফাঙ্গাল ডিজিজেস খান পারা বাঁচিবলে পারে বিজন দিয়াটো হলেতো স্পেস একটা হিসাবতে লই গেলে দিয়া ভাল আছে ইটু হলে 2 to 3 সেন্টিমিটার বিটুইন সিটস একটা গুটি আর একটা গুটি মাজতে 2 to 3 সেন্টিমিটার রাখিবি জায়গা খালি ফারাক তো আর লাইন লাইন মাজতে 8 to 10 সেন্টিমিটার লাইন লাইন মাজতে খালি জায়গা রাখিব লাগে বিজন মাটি নিচেতে দিয়াটো 1 বারা লই গেলে 1.5 সেন্টিমিটার ইমান হে নিচেতে রাখিয়া ভাল আছে বিজন মাটিতে দিয়ার লগতে মল আর মাটি মিলাই কিনে রাখিয়া খান বিজন উপরতে অলপ রাখি দিবি আর ভাল পারা সিফ করে দিব লাগে দরকার থাকে বিজন মাটিতে দিয়ার লগতে লাইট ইরিগেশন দিছে গলে তাখান কারণে ভাল হয়ে যাই থাকে নার্সারি বেডতে হাবি গাছ বিয়া খান হাতাই দিয়া এটু কাম বেশি ডাঙর ফুচার করব লাগিয়া একটা আছে বিজন হালি কেনে যেতিয়া ফুলি খান ওলাই যায় আহি কেনে 5 সপ্তাহ নহলে বি 6 সপ্তাহ ইমান হয়েছে দেখিবলে 4টা পাতা নহলে বি 6টা পাতা ইমান দূরিয়া সময়তে ফুলি খান ওলাই কেনে আসল খেতি বাগানতে হালিব লাগে ফুলি খান আনি কেনে আসল বাগান আর খেতি মাটিতে হালিব লাগা কামটো সামফিনে কুড়িয়াইহে ভাল আছে এনেকা ট্রান্সপ্লান্ট কুড়িয়ার লগতে পানি তাখান লগতে দিব লাগিয়া দরকার আছে ফুলি খান আনি কেনে বাগান আর খেতি খানতে লাগা সময়তে এর্লি সিজন কারণে স্পেসিং খান তো 45x45 সেন্টিমিটার জায়গা ফারাক রাখিবি মিড আর লেট সিজন খান কারণে হলে 60x45 সেন্টিমিটার জায়গা স্পেসিং রাখিব লাগিয়া দরকার আছে কবি এটু জাতি হালিয়া সময়তে মেনিউর আর ফার্টিলাইজার্স এটু খান তো ফার্ম ইয়ার্ড মেনিউর নহলে বি কম্পোস্ট মেনিউর এটু খান 15 পারা লই গেলে 20 টনস 1 হেক্টর মাটিতে জোড়াই দিব লাগিয়া দরকার আছে এইটু কামটো কেতিয়া মাটি খুন্দি কেনে মিহিন করে আছে লেন্ড প্রিপারেশন এইটু সময়তে করে দিব লাগিয়া দরকার আছে আর বি মল এইটু খালি নহয় কিন্তু নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এইটু খান বি 120, 60 আর 60 কেজি এইটু হিসাবতে চলাব লাগিয়া দরকার আছে ফসফরাস এইটু হলেতো কিমান আনিছে এইটু একবার পৰা দিয়ে হলিবি পটাশিয়াম এইটু হলেতো আর নাইট্রোজেন এইটু হলে 2 ভাগ করে কেনে
একবার

0: ada halibo aru ekbar transplanting time te halidia itu bal ase itu kam khan tu bijon khan haligene 30 aru 45 days itu sumoite aru bi kam tu kuri dibo lagya dorkar ekta ase ki ki bijon haligene rupi jai kulibi na lagya habigas ulai nohole bi takhan laga jury asol bijon jury ke joton kuribo lagya earthing up itu kam bi dorkar hoi thake itu karone saigene habigas na lagya ulai ase kole bal para manuhe nijer hat pharua luigene jaigene hatai dia itu sobse bal tar pasote itu kam kura sumuite takhan laga jury ke takra dibo karone earthing up itu bi kuri dibo lagya dorkar ase কি কি রুপি গেনে যা সময়তে আমি খান নালাগিয়া বাপনা না থাকা সময়তে নোকসান রাস্তা কিছুমান বি পায় ইটু নিচিনা পোক পোকা আহি গেনে কবিকে লাগি থাকিয়া কাট ওয়ার্ম ইটু বেশি বিয়া একটা কেটারপিলার একটা আছে ইটু সাবলেতো 3-4 সেন্টিমিটার লম্বা নিচিনা দেখে আর তালাগার রংটো গ্রে নহলে বি ব্রাউন নিচিনা দেখি থাকে ইটু দেখিয়া তো তার পাতা নিচে দে যাই কেনে হে সামফিনে আসল গাছ পাতা খানকে মোড়াই দি থাকা খাই দি থাকা একটা আছে ইটুকে হাতাব কারণে পারাটাক আমি খান নিজের জায়গায় দীক্ষা খান হাত পারা ওলা ইটু হে সবসে ভাল আছে আরো বি ইটু পোক পোকাকে কমতি করব কারণে লাই পাতা ইটু হলে বি একে লগতে লাগাই দিয়া ইয়াতে বি লাভ রাস্তা একটা থাকে ইটু উপরে আরো বি পোকটো বেছি হৈছে বুলিতো ৰোগৰ কৈ থকা এইটো 2-3 মিলিলিটাৰ 1 লিটাৰ পানীৰ লগতে মিলাই কিনে সেই স্প্ৰে কৰিব পৰা হটাবলৈ পাৰে আৰু বি লিফ ৱেবাৰ কৈ কিনে এটা পোক আছে এইটো হ'লেতো পাতাখান খাই কিনে একদম খালী কৰি দিয়া তাৰ সৰু বাচ্চাখান বি বেছি হৈ থকা দেখে ৱেব নহ'লে বি পোক এইটো খানটো পাতা আৰু তাজা গাছ খানকে মৰাই দি থকা এইটো বেছি বিয়া পোক এটা আছে ইটুকে হাতাব কারণে হলে বি জলদি করিগেনে মানুষওয়ালাহে যাইগেনে হাতাই দিয়া সবসে ভাল আছে ইটু উপরে সাইফ্লড রিম কই থাকা 0.5 মিলিলিটার লইগেনে 1 লিটার পানি লগতে মিলাই গেলে স্প্রে করিয়া পড়া ইটু পোককে বি হাতাবলে পারিব ডাম্পিং অফ কই গেলে ইটুবি বিমারি একটা আছে ইটু বিমারি তো নার্সারি ইটু তাকতে বি এফেক্ট করিয়া বেশি বিয়া একটা আছে ইটুকে হাতাব কারণে আগেতে বিজন খান মাটিতে হালিয়া আগেতে ট্রিটমেন্ট দিয়া থিরাম কই থাকা নহলে বি কেপ্টান ইটু দি থাকাতো বেশি ভাল আছে বিজন খান লগতে থিরাম আর কেপ্টানটো 2.5 ফরা লইগেনে ইটু 1 কেজি বিজনকে ট্রিট করবলে পারা ইয়াতে পারা জানকারি দিয়া আছে আরো বি বিভাস্টিন 1 গ্রাম লইগেনে পানি 1 লিটার নহলে বি ডাইথেম কই থাকা ইটু M45 ইটু বি 2 গ্রাম লইগেনে পানি 1 লিটার লগতে মিলাই কেনে বিজন খানকে ট্রিট করিয়া পাছতে হে মাটি ভিতরে দিয়া ভাল আছে আরো বি একটা পোক আছে ব্ল্যাক রোড ইটু হলেতো পাতা ওলা জায়গা খানতে বেশি বিয়া পড়া নষ্ট নোকসান পৌঁছাই দিয়া একটা আছে তা খান যা জায়গাতে ভি শেপ নিচিনা দেখিয়া তালা সিমটম একটা দেখে ইটুকে ব্যাকটেরিয়া কই থাকে একটা ফুলি পড়া একটা ফুলি এনেকা হয়ে কিনে পুরা বাগান আরো খেতিতে স্প্রেড হয়ে থাকা বিমারি একটা আছে এটু বি বেশি ফিচার করবলিয়া আছে ব্ল্যাক লেগ কই কিনে কোন জায়গাতে ঠান্ডা আর ময়েস রিজন আছে এটু খানতে বেশি উলাই থাকা একটা আছে কবি হালি গেলে কাটিয়া এটু সময় বি জানি গেলে লব লাগে যেটা তাখান লাগা মাথাটো টান হয়ে আছে বা পড়া ডেভেলপ হয়েছে সাবলে ঠিক টান হয়েছে এটু সময়তে কাটিব লাগিয়া এটু লোয়াটো নাইফ চাকু ইটু খান লই কিনে হে কাটিয়া সবসে ভাল আছে কাটিয়া সময়তে আমি খান ভাল পড়া যতন করে থাকিছে কলেরও 250 পড়া লই কিনে 300 কুইন্টাল 1 হেক্টর মাটিতে পাবলে আশা করে থাকে
1: News, music and entertainment FM 103 megahertz

শুনি থাকা সববিলাক ইয়াতে আপনার খালা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাইছে। তো শুরু করে দিয়ে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম গান প্রোগ্রামটি। তো আজি সাম প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়ে কিনা সবচেয়ে পহিলা মেসেজ লিখি না আমি খালতে মাং করে আছে রেইস ফিল্ম কি গীত গাই আছে অরিজিৎ সিং আর হরদীপ কর লাগা বাস্তে। আর এই গীতটি শুনি বলে মন হয়ে কিনা পছন্দ করেছে গ্রাম জসওয়াধি মাধ্যপ্রদেশ বা নিমাদি বয় আর নিমাদি গার্ল। তো নিমাদি বয় আর নিমাদি গার্ল যদি আপনার দুজন তৈয়ার হয়ে কিনা আছে কইলে মানে শুনিবি আর এনজয় করিবি আপনার দুজন পছন্দ করা গীত।

প্রোগ্রামটি এবার দোসরা গেট দিয়ে আছে দিল আপনা অর প্রীত পারাই ফিল্ম কি গেট গাই আছে লতা মঙ্গেশকর আর এইটি গেটটি শুনি বলে মন হয়ে কিনা অনুরোধ করে কিনা পছন্দ করেছে লজা মিপ্রা আটলি আটলি যদি আপনার ইটিয়া লগে বি টিউন ইন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা লা গীত লতা মঙ্গেশকর লগা ভাষতে

উনি ঠেকাছাবিলাক প্রোগ্রাম আগে লই যাই আছে আর প্রোগ্রামত এইবার দোসরা গীত দিয়ে আছে জিনা তেরে গালি মে ফিল্ম কি গীত গাইছে কুমার সানু আর অনুরাধা পাঁচওয়াল আর এই গীত পছন্দ করে কিনা অনুরোধ করেছে চড়াইদেউ সোনারি আসামপ্রা ভাইকন মুন্দা আর তারপরা এফ এম ট্রাকপনলা তার লাগা কিছু সাথীবিলাকে ডেডিকেট করে দিয়ে কিনা আছে আমাল বসুমতারী হিতেন্দ্র দাস সাবিনা বেগম যোগেন্দ্র রংপি সুনীল ফাংচো দেবাশিস হাজারিকা রকভিলে মেথা রামেশ পাত্র রুনু পাত্র লক্ষ্মী বসুমতারী শিকারি রংফর ফাগু উরাং চন্দ্র টিমুং বীরেন হানসে হানরিকা টিমুংপি চুবা কে জমির তো এফ এম ট্রাগপন লাগা বহুত বহুত সাথী বিলাক জুন টু খান ভাইকন মুন্দা প্রা আপনার খানলা নাম লইছে আপনার খান শুনিবি আর এনজয় করিবি জিনা তেরি গালি মে ফিল্ম কি গীত গাইছে কুমার সানু আর অনুরাধা পাঁচওয়াল।

বহুত বহুত দিন পাছতে আজি প্রোগ্রামটে আহিগিনা আকো সামিল হইগিনা গুড ইভিনিং উইশ লগতে গানা পছন্দ করে আছে নরেন মুশাহারি লোয়ার পি ডব্লিউ ডি কলোনি কহিমাপরা আর তারপরা পছন্দ করেছে দিল ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ আর সাদনা সরগম নরেন মুশাহারি যদি টিউন ইন আছে কইলে মানে শুনিবি আপনার পছন্দ করা গীত দিল ফিল্মত

উনি ঠেকা সাববিল্লা কি আছে আপনার খালা মেসেজেস আর বিবিসি বিসি আছে কিন্তু আমি খালা প্রোগ্রাম শেষ করবলা সময় টিপুঞ্জি যায় আছে হইলিবি আপনার খান মন দুঃখী নহবি আহিয়া কালিবি আকো লাইভ ফোন ইন প্রোগ্রাম বি থাকিব আর এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম বি আকো লই কিনা আহিবলে আছে তো আপনার খান মন দুঃখী নহই কিনা সময় হে রুখি থাকিবি কই কিনা আপনার খান সবকে মাং করে আছে উনি ঠেকা সাববিল্লাক আপনার খান সবকে জানাই দিয়ে আছে ইটার প্রায় অল্প সত্য সময় 7:10 চলে নাগামিস্ট খবর দিয়া শুনব আর আমি খান আকো লকরিয়া হব 9:30 মই আকো লই কিনা আহব হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম প্রোগ্রাম শেষ না করার আগতে একটা লাস্ট মেসেজ লই দিয়ে আছে আর ইটু লাস্ট লাকি নাম্বার পাই কিনা আছে সুর রেডিও লিসনার্স গ্রুপ খান গ্রাম জসবাদী পর লিখি কিনা পাঠাই আছে আর তার খান পছন্দ করেছে জিরো ফিল্ম কে গীত গাইছে আভে যোধপুরকার

0: potentials, possibilities of driving an economy. And then we give our approach for implementation.
1: এইটো আকাশবাণী কইমা পৰা আপোনাক খবৰ দি আছে তাজা খবৰ কাৰণে আমি খান লগা এক্স হেণ্ডেলছ এ আই আৰ নিউজ এলাৰ্ট আৰু এ আই আৰ আণ্ডাৰ স্কৰ কইমাতে ফ'ল' কৰিবি আপুনি খান এইটো খবৰটো নিউজ অন এয়াৰ এপ আৰু ইউটিউব চেনেল এ আই আৰ নিউজ কইমাতে বি শুনিব পাৰিব ৱেলকাম বেক আপুনি খান শ্যাম লগা খবৰ শুনি আছে কমিশ্যনাৰ অফ ফুড ছেফটি নাগালেণ্ড পৰা পুৰাতে তেবেগ নহলে নিকটিন চোলা খা সামান সব লাগা মেনুফেকচার প্রসেসিং পেকেজিং স্টোরেজ ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন আর বিক্রি করিয়া সব অপর একটা এক সাল কারণে মানা করিয়া জানাইছে এই অপরটো এই অর্ডারটো পাবলিক হেলথ লাগা ভাল নিমিত্তে আর ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস এক্ট 2006 মিলি কিনা আর সুপ্রিম কোর্ট লাগা ডাইরেকশন হিসাবতে ওলাইছে এই বান্ধটো গুটখা পান মাছলা ফ্লেভার্ড নহলে গুণ থাকিয়া খা সামান আর টবেকো নহলে নিকোটিন থাকিয়া সব ফুড আইটেমস খান ওপর লাগাইছে এইটো প্যাকেজ নহলে আনপ্যাকেজ সামান খান যোনটো আলাগ আলাগ বিক্রি করে নহলে বি খা মানু খান কে মিক্স করে দিবলে লাগা মাকসাত্য রাখে এইটো খান ওপর বি আছে স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পাড়া কৈছে কি এনেকা সামান খান বেশি চলাতো হইলে তাবিয়াত কারণে খাতারা আনি আছে বেশি তো হইলে বাচ্চা খান আর জওয়ান মানু খান কারণে এমএলএ জয়ঙ্গা সেপ পাড়া আজিদিন জওয়ান মানু খানকে সাবস্টেন্স এবিউজ আর দোসরা খাতারা আনিয়া কাম পাড়া দূর লই যাবলে লাগি থাকি অপর বাদ জানাইছে চিমিনিউ ডিস্ট্রিক্টে তেসুফে নিউতে একটা নতুন ফুটবল ট্রেফ লাগা ইনোগ্রেশন বাদ করি কিনা তাই পাড়া কৈছে কি স্পোর্টস পাড়া ইউথ খানকে ধ্যান দিয়ে তাবিয়াত ভালতে আর মোটিভেটেড রাখবলে ডর হিসার লব পারিব
2: encourage them from growing estate, indulging themselves with unwanted substances, abusing, wasting their time, wasting their life. Instead, this is one way of pulling them together to the right track. They can play, they will get inspired, and that's how they will play to their heart, they will be inspired, and then their visions can be refocused.
1: যা বারো সালতে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ ভিতরতে সবকা আত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপলস পড়া লই কিনা ইন্ডিয়াকে একটা ডর বদলি হয়েছে এই সময় মোদী সরকার পড়া দুখিয়া মানু খান ফার্মার্স খান মাইকী খান আর ইউথ খান লাগা ভাল আর তাকত করে দিব নিমিত্তে কিছুমান ফ্লেগশিপস ইনিশিয়েটিভস উঠাইছে আকাশবাণী নিউজ পাড়া যা বারো সাল সময় দরকারী সেক্টরস খানতে সরকার পাড়া মেহনত করিয়া ওপর একটা স্পেশাল ফিচার আনি আছে আজি আমি খান বিজনেস করিয়া আরাম হব কারণে সরকার পাড়া কাদাম ল খান ওপর ধ্যান দিব
3: ইন্ডিয়া পৰা যোৱা বাৰ চালতে নিজৰ ব্যাপাৰ ৰেগুলেটৰী স্থিতি ভাল কৰিয়া আৰু ব্যাপাৰতে আচানি কৰি দিবলৈ বিশেষ বদলাৱ আনি দিছে এইটো বদলাৱ পৰা ইনভেষ্টাৰ্ছ খান লগা বিশ্বাস মজবুত কৰিয়া এণ্টাৰপ্ৰেনৰশ্বিপ কে বি বঢ়াৱা দিছে আৰু গ্ল'বেলি কম্পিটিটিভ বিজনেছ ডেষ্টিনেশ্যন লগা ৰূপতে ইণ্ডিয়াকে মজবুত কৰি দিছে 2016 শুরু হওয়া স্টার্টআপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ পড়া ইনোভেশন বাড়াওয়া দিয়া এন্টারপ্রেনারশিপ কে প্রোৎসাহিত করিয়া আর ইনভেস্টমেন্ট ড্রিভেন গ্রোথ বানাই দিয়া আছে সরকার লাগা কোশিস কারণে 2016 500 স্টার্টআপ থাকিয়াতে পড়া এইটো সাল মার্চ 2,23,000 উঠাই দিছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পড়া জুন 2021 নতুন ই ফাইলিং পোর্টাল শুরু করি কিনে ট্যাক্স দিয়া খান কারণে একটা সুবিধা মডার্ন আর সিমলেস এক্সপিরিয়েন্স দি আছে জিএসটি 2017 লাগু করি কিনে ইটু পাড়া ব্যাপার আর কাস্টমার্স খানকে একটা দুঃখ দিয়া ইনডাইরেক্ট ট্যাক্স তে বদলি করে দিছে যা সাল সেপ্টেম্বর তে জানাই কিনে জিএসটি রিফর্ম ইজ অফ ডুইং বিজনেস কে বেশি বাড়াওয়া দিছে প্রসিজারাল দুঃখ হালকা করিয়া আর এমএসএমইস রেজিস্ট্রেশন আসান করবলে সরকার পাড়া উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল শুরু করেছে ইটু পোর্টালতে এমএসএমই রেজিস্ট্রেশন টু অক্টোবর 2020 10,000 থাকিয়া পাড়া ইতিয়া তাকে 8,31,000 ওপর হয়েছে সরকারি লাগা কিনিয়া সামান খান ডিজিটাইজ করে কিনে 2016 গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম টু শুরু করেছে ইটু পাড়া মহিলা এন্টারপ্রেনার্স স্টার্টআপস এমএসসিস সেলফ হেল্প গ্রুপস আর ডিভিয়াজেন্স খান মেইন স্ট্রিম প্রকিউরমেন্ট লগত জুড়াই কিনে গ্রোস মার্চেন্ডাইজ ভ্যালু লাগা 18,00,000 টাকা ওপর কামিয়াব হয়েছে ইন্ডিয়া লাগা ইজ অফ ডুইং বিজনেস ফ্রেমওয়ার্ক পাড়ায় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পলিসি রিফর্মস আর বিশ্বাস করিয়া গভর্নেন্স লাগা তাকত মিলাই রাখিয়া তো দিখাই আছে আসনীয় আকাশবাণী নিউজ কোহিমা
1: Koyuma Municipal Council,

KMC para manu khan ke safety tank jabra to drain nala bahar jaga noile nodi khan de pela bole mana korea por yad dilaishe June 3 tarikh te ekta khobor dia hisabte council bara koise ki inaka kam korea para solid waste management rules 2026 khilaf jai juntu para public health aro pani laga source khan te treat na korea domestic aro liquid jabra khan pela bole mana korea KMC para khabar korise ki kun manu নহিলে বি পার্টি খান এনেকা যাবরা ফেলা দূরি পাইছে কইলে তো কানুন হিসাবতে ভারি সাজা সামনা করিব খবর শেষতে আরো পর হেডলাইন জানাই আছে নর্থ ইস্টার্ন কাউন্সিল শিলংতে 73rd প্লেনারি সেশন বুইছে গভর্নর নন কিশোর যাদব পরা ডাঙর কানেক্টিভিটি ইউথ এমপাওয়ারমেন্ট আর নর্থ রিজনাল মিল মিলাপ কারণে মাতিছে চিফ মিনিষ্টার নিফিরিও পরা এনএসি প্লেনারি সেশনতে নাগালেন্ড লগা দরকারী উন্নতি প্রায়রিটি খান জানাইছে আর নাগালেন্ড ভারত টবেকো নহিলে নিকোটিন থাকিয়া প্রটক্স খান ওপর এক সাল বান লগাই দিছে আজি সাম লগা নাগামিজ খবর ইয়ে শেষ করেছে শুনি থাকিবি কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিব